দেখো, ভিনদেশ হতে রে মাক মুজিকে তাম ভাই কালাইন রে মুজিকে হতে তুল আলু গো মাকি কুসি আর তেইশ তে আবি তু গা মানে এই তুর মাই তে কন্টিনিউ চেক তাম মেসাজ ইতালে না ফাতিম ভাই কালাইন রে নে এ কালাইন রে নে তুর ফাইল কে রেস মাই তালে কে রেস মানে হকে ইউসি এন্ড মং এর কোস সে মিল হাউ আর ইউ আই এম গ্রেট এন্ড ইউ ব্রাদার এই ইরমান তো কে মুজিকে মেতাং মিদার বাসা ডিএকশন মেতাং মিদার কা মেতান মৌরু মেতাং মিদার আওয়া ডুমি ও ও সিরাইয়া দে অলিভেইরা ডিএম বনাতি মাউন ডোমি বনাতি মাস ডিয়া কালাই লিভ ফালি কেরেস্তাং লিভ ফালি কেরেস্তাং লাইমেন সাজেন বালুন তাও কেরেস মুজিকে সিডালিয়া ফুরা ক্লিউ মাউন সিডালিয়া ফুরা ক্লিউ না মাউন দেখ মাউন হাউ চেক লাই না মাউন কো হাউ চেক লাই না মাউন কো সিডালে নিয়ে ফুরা ক্লিউ হাউ চেক লাই না মাউন কো ফুরা ক্লিউ সিডালে ফুরা ক্লিউ হাউ চেক নে তো ক্লাই সিডালিয়া ওকে ফুরাকলিও কে প্রেপার চেক টক লাইন সিদালিয়া